সব থেকে কমন একটি ম্যাজিক ট্রিক, সেটা হলো কাপ অ্যান্ড বল ট্রিক। ব্যাপারটা হচ্ছে যে একটা কাপের মধ্যে বল ঢোকানো হচ্ছে, কাপটাকে উল্টো করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করার পরে যে ব্যাপারটা হয় সেটা হলো বলটা সেই কাপটার মধ্যে থাকে না, অন্য কোনো কাপে চলে যায় কিংবা ভ্যানিশই হয়ে যায়। এই ট্রিকটা তো আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু এই ট্রিকটা কবেকার জানেন কি? এই ট্রিকটা এতটাই পুরনো যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে রিসার্চাররা বার করেছেন যে এই ট্রিকটি কমসে কম 2000 বছর আগে থেকে মানুষজন দেখিয়ে আসছেন। তাহলেই ভাবুন যে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানের আয়ু কিন্তু ওই 2000 বছর পুরনোই বটে। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীর সর্বপ্রথম জাদুবিদ্যার বই ঠিক কোনটি, সেটা নিয়ে কিন্তু অনেক তক্কাতক্কির অবকাশ আছে। অনেকে বলেন যে জাদুবিদ্যার অন্যতম প্রথম বই হচ্ছে অথর্ববেদ, অর্থাৎ আমাদের চতুর্বেদের অন্যতম। কিন্তু অনেকে আবার এর বিরুদ্ধে আরও একটি বইয়ের নাম করেন, সেই বইটি চৈনিক ভাষায় লিখিত, অর্থাৎ চীন দেশের জাদুবিদ্যার একটি বই। সেই বইটির বয়স মোটামুটি 2500 বছরের কাছাকাছি। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

জাদুবিদ্যায় বা ম্যাজিকে একটা মন্ত্র কিন্তু আমরা মাঝে মধ্যেই শুনতে পাই, হোকাস ফোকাস গিলি গিলি। তো এই ব্যাপারটা কোত্থেকে এসছে জানেন কি? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। তো যে কথা বলছিলাম, যে এই যে মন্ত্রটি আমরা মাঝে মধ্যে শুনি জাদুবিদ্যায় বা ম্যাজিকের ক্ষেত্রে, হোকাস ফোকাস গিলি গিলি, এই ব্যাপারটা কিন্তু এসছে একজন লেজেন্ডারি ম্যাজিশিয়ানের নাম অনুসারে। ম্যাজিকের ক্ষেত্রে হোকাস ফোকাস গিলি গিলি, এই ব্যাপারটা কিন্তু এসছে একজন লেজেন্ডারি ম্যাজিশিয়ানের নাম অনুসারে।

আমাদের ইচ্ছের আনার আড্ডার আসর জমে আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

সপ্তদশ শতকে একজন বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলেন আলেকজান্ডার হারম্যান। তো তিনি একটি অদ্ভুত কাজ করতেন, তিনি শুধুমাত্র গলার স্বরের সাহায্যে চামচ বেঁকিয়ে দিতে পারতেন। তিনি বলতেন সুরের এতটাই মহিমা যে সেই সুরের ম্যাজিকেই এই ব্যবস্থাটা হচ্ছে আর কি, মানে চামচ ভেঙে যাচ্ছে, কাঁচ গুড়িয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিককে নিয়ে। ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে বেশ কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। বাই দ্য ওয়ে, এই যে সুরের ম্যাজিকের কথা আপনাকে বললাম, এরকম একজন সুরের জাদুকরের জন্মদিনও কিন্তু আজকে, আজকে কিংবদন্তি সিঙ্গার সোনু নিগমের জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। কিন্তু এখন যে সময় শেষ, আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে আরও অনেক কথা শেয়ার করার আছে আপনার সঙ্গে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানে.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুনিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছেন শুধুমাত্র আপনি এবং আপনার পছন্দের প্রিয় প্রিয় গানগুলো। রিকোয়েস্ট করতে পারবেন, মন ভালো করার গান কিন্তু আমি শোনাবো, এবং তার সাথে সাথে শোনাবো একটা ফ্যাক্টরির অন্দর মহলের কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ক্যাফেতে নিজের প্রিয়জনের সাথে আপনি আপনার নিজের পছন্দের পানীয়টি নিচ্ছেন, সফট ড্রিঙ্কস, সেখানে ব্র্যান্ডের নাম নাইবা উল্লেখ করলাম, কিন্তু বাচ্চা থেকে যারা একটু মধ্যবয়স্কী বা একটু বয়স্ক লোকেরা সবাই কিন্তু এই সফট ড্রিঙ্কস বা হচ্ছে এই পানীয়টি খেতে ভালোবাসেন। এবং সেটার অনেক বড় একটা ফ্যাক্টরি আছে, বলা যেতে পারে ওয়ার্ল্ডের একটি বড় ফ্যাক্টরি রয়েছে আটলান্টায়। আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, নাম উচ্চ করেই বলছি যে এইটা কিন্তু শুধুমাত্র একটা ফ্যাক্টরি নয়, এই ফ্যাক্টরিতে কিন্তু ঘুরতে আসে অনেকেই। আর শুধুমাত্র এই পানীয়র কথাই কেন, কোনো একটা প্রোডাক্টের ফ্যাক্টরির অন্দরমহলটা কেমন হয় সেটা নিয়ে আজকের আড্ডা। থাকুন প্লিজ আড্ডায়, এবং কানে রাখতেই হবে রেডিও বাংলা .com মূল যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যে ফ্যাক্টরির মধ্যে রয়েছে নানান ছোট ছোট প্রোডাক্ট, আবার অনেক সময় বড় বড় প্রোডাক্টস গুলো কিভাবে অন্য একটা রূপে পরিবর্তন হচ্ছে, আবার ধরুন অনেক বড় বড় মেশিন রয়েছে, অনেক বড় বড় গ্যাজেটস রয়েছে যেগুলো থেকে কিভাবে প্রসেসড হচ্ছে জিনিসগুলো, সেই সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। আমার মনে আছে আমার ছোটবেলায় বাবা আমাকে একবার আমার বাড়ির ঠিক পাশেই একটা বিস্কুটের ফ্যাক্টরিতে নিয়ে গেছিল, এবং সেই বিস্কুটের ফ্যাক্টরির ভেতরে গেলেই একটা অন্য রকম গন্ধ, ওই যে একটা ক্যারামেল ক্যারামেল যে স্মেলটা আসে সেটা কিন্তু একমাত্র ওই বিস্কিটের ফ্যাক্টরিতেই পাওয়া যায়। ঠিক সেই রকমই প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরের মহলটা বা অন্দর মহলটা কিন্তু একদম অন্য রকম হয়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল।

চলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল।

0: ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।
1: জিনিস বা একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তৈরির পিছনে কত লোকের মাথা, তাদের বুদ্ধি এবং কত মানুষের পরিশ্রম যে জড়ো হয়ে একটা প্রোডাক্ট তৈরি হয় এবং সেটা বাজারে আসে, সেটা একমাত্র আমরা ফ্যাক্টরির ভিতরে গেলে ভীষণভাবে রিয়েলাইজ করব। এবং যে ফ্যাক্টরির কথা বলছিলাম ফার্স্ট, যে পানীয়র কথা, যে বিশ্ববিখ্যাত পানীয়র কথা বলছিলাম এবং যার ফ্যাক্টরি রয়েছে অ্যাটলান্টায়, সেখানে সবাই কিন্তু শুধুমাত্র চাক্ষু দর্শন করতে যায় না ফ্যাক্টরিটা, সেটা কিন্তু ঘুরতে যাওয়ার বলতে যেতে পারে একটা জায়গা, অ্যাটলান্টার একটা দর্শনীয় স্থান বলা যেতে পারে। তো আমি যদি, আমি কোনোদিনও যাইনি, যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু আপনি যদি কখনো গিয়ে থাকেন তাহলে প্লিজ আপনার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই।

ঘড়ি বলছে সময় আর বেশি হাতে নেই, কিন্তু আড্ডা তো আমরা যতটা দরকার ততটা করেই যাব। এবং আজকে আমরা ফ্যাক্টরির অন্দরমহল নিয়ে কথা বলছিলাম। ফ্যাক্টরির অন্দরমহলের এক্সপিরিয়েন্স খুব যে বেশি আছে আমার তা কিন্তু না, এবং যেটুকুনি আছে সেটা আপনার সাথে শেয়ার করলাম। বিস্কিটের ফ্যাক্টরি আমি চাক্ষুষ দর্শন করেছি, এবং তার সাথে সাথে অবশ্যই যে ফ্যাক্টরির কথা বলছিলাম বা যে কোনো ফ্যাক্টরি হতে পারে যেখানে আপনি দেখতে পারবেন বা আপনার প্রিয় কোনো একটা জিনিস সেই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এবং আমরা চকলেট ফ্যাক্টরির কথা ভীষণভাবে দেখেছি, সিনেমায় দেখেছি, অনেক সময় ডিসকভারিতে দেখেছি, টিভিতে দেখেছি, নিউজে দেখেছি। আর ফ্যাক্টরির অন্দরমহলটা কেমন হয় সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে প্লিজ জানাতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না। www.radiobanane.com

0: আছো।
1: আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র প্রতিদিন এইভাবেই আপনার সঙ্গে আমার আড্ডা কিন্তু জমে ওঠে, আর এইভাবেই আমরা সবাই মিলে এনজয় করি রেডিও বাংলা .com। আর এই আনন্দের মুহূর্তে আরেকটা কথাও বলে দিই, ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে প্রায় 250,000 শ্রোতা আমাদের সঙ্গে জুড়ে আছেন এবং শুনছেন রেডিও বাংলা .com। এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। আসলে আপনাদের এই অনুপ্রেরণা না থাকলে আমরা সত্যি এইভাবে এগিয়ে যেতে পারতাম না। আর এভাবেই আপনারা আমরা সবাই মিলে রেডিও বাংলা .com পরিবার। আজকের আড্ডা জুনিয়র পিসি সরকারকে নিয়ে। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের একাধিক দেশে তার ম্যাজিক আজও কিন্তু মুগ্ধ করে মানুষকে। 51 বছর আগে তার দেহত্যাগ করেছেন, এ কি সম্ভব? একজন জীবিত মানুষ নিজের দেহত্যাগের কথা নিজেই বলেছেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভাবা যায়, তার চোখ লাগলে এমনটাই জানিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। এর পাশাপাশি তার আরও কিছু গুণ আছে, শুধু ম্যাজিক নয়, তিনি খুব ভালো লিখতে পারেন, তার বই আছে অজস্র। তার পাশাপাশি অভিনয়টাও তিনি অসাধারণ করেন। এই সব কিছুর খবর দেবো আজকের এই স্পেশাল আড্ডায়। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই বিশেষ রেডিও বাংলা .com এর গান মুসাফিরের আড্ডায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: চলুন না ব্যস্ততার ফাঁকে একটুখানি না হয় নস্টালজিক হই।
1: রং পেন্সিলে আঁকা স্বপ্নরা তোমার জন্য বাঁচে,
0: সাদা কালোর চাদরে মোড়া রং বেরঙের গল্প নিয়ে আমি সৌমি থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ রং বেরঙে।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা জুনিয়র বিসি সরকারের জন্মদিনে। তার একটা অন্যরকম কথা বহুদিন আগে শোনা গিয়েছিল। দেহত্যাগ করেছিলেন জুনিয়র বিসি সরকার। কি বলেন তিনি? আজকের দিনে 1971 ভোরবেলায় জাপান থেকে তার কাছে ট্রাঙ্ক কলে সংবাদ আসে, জাপানে তার বাবা মারা গেছেন, আমাদের মহাগুরু নিপাত হয়েছে, পুরো জাপান এই ইন্দ্রপতনের শোকে স্তব্ধ হতভম্ব। দলের প্রায় 24 সহকারী বৃন্দ, 48 টন জাদুর সরঞ্জাম সমেত জাপানি প্রযোজক বৃন্দ অগ্রিম টিকিট বিক্রি হওয়া 60খানা অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে রয়েছেন। তিনি রওনা হন। তার দাদা খবর পেয়ে আমেরিকা থেকে জাপানে আসেন। বাবার শেষ আদেশ ছিল দেশের গর্বের এই শো যেন বন্ধ না হয়। দাদা তখন তাকে বললেন যে বাবা তো তোমাকেই উত্তরসূরি হিসেবে ঘোষণা করে দিয়েছেন, 8-9 বছর হলো তুমি ইন্দ্রজাল বাবার সঙ্গে সহকারী ছিলে, বাক্সবন্দি করে সাগরে ঝাঁপ দিয়ে সফলভাবে মুক্তি পাবার ম্যাজিক দেখে বাবা খুব সন্তুষ্ট হয়েছিলেন, তাই তুমি তোমার জাদু শিক্ষার রেজাল্ট হিসেবে দায়িত্ব পালন করো। তিনি তখন জ্যেষ্ঠ পুত্র এবং ইঞ্জিনিয়ার হিসেবে যা করার করবেন ভাবলেন। ভাইয়ের কাঁধে দায়িত্ব দিয়ে বাবার কফিনবন্দি দেহ নিয়ে কলকাতায় ফিরে যান জুনিয়র পিসি সরকারের দাদা। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে দলের কাণ্ডারি হিসেবে বাবার অসম্পূর্ণ চুক্তি পূরণে জুনিয়র থেকে গেলেন জাপানেই। তারপর কথা মতো সেই জাপানে বাবার জায়গায় শো করতে গেলেন জুনিয়র পিসি সরকার। 1971 সালে সেই দিনটার কথা উল্লেখ করেছেন জুনিয়র পিসি সরকার। আজকের দিনে উনি মারা গিয়েছিলেন, ভুল কথা, আজকের দিনে আমি আমার দেহ ত্যাগ করেছি, তার সঙ্গে এই দেহটা আমি বাবার অমর আত্মার কাছে উৎসর্গ করেছি, বাবা গ্রহণ করেছেন, সেই জন্যই এই নির্বোধ আমি ট্রেন ভ্যানিশ তাজমহল গায়েব করতে পেরেছিলাম, সবই আমার অন্তস্থ সেই চিরদিনের পিসি সরকার, আমার আদরের বাবাটার কীর্তি। আমরা ফিরবো আবারও আজকের এই বিশেষ আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও পিসি সরকার জুনিয়রের কথা নিয়ে সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর আমরা ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা, বিশেষ দিনে, পিসি সরকারের জন্মদিনে তাকে নিয়ে কিছু কথা। তো পিসি সরকার জুনিয়র, পুরো নাম আমরা সবাই জেনে গেছি প্রদীপ চন্দ্র সরকার, জন্মগ্রহণ করেছিলেন 31 জুলাই 1946 সালে এবং অবশ্যই একজন ভারতীয় জাদুঘর। তো মায়াজাল বা জাদুবিদ্যায় তিনি কিন্তু বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তো আমরা সবাই জানি আরেকটা জিনিস, তিনি ম্যাজিকে মার্লিন পুরস্কারের প্রাপক। তো এইভাবে তিনি কিন্তু এগিয়ে চলেছেন আর আমাদের মুগ্ধ করেছেন। গিলি গিলি জি হলো একটি 1989 সালের শিশুদের চলচ্চিত্র যা ঈশ্বর চক্রবর্তী পরিচালিত এবং ইন্দ্রজাল প্রোডাকশন দ্বারা প্রযোজিত। এই ক্লাসিক বাংলা মুভিতে পিসি সরকার জুনিয়র অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে, নায়ক এবং প্রতিপক্ষ উভয় চরিত্রই কিন্তু তার দ্বারা রচিত। আর সিনেমাটিতে আরও অভিনয়ে যারা করেছেন, উৎপল দত্ত, সন্তোষ দত্ত, সুইলা মজুমদারও আছেন। মুভিটি শিশু এবং বৃদ্ধদের মধ্যে একটি প্রিয় এবং সরকার জুনিয়রের ক্যারিশমেটিক স্ক্রিন উপস্থিত এবং দর্শনীয় ভিজুয়াল এফেক্টগুলিকে বৈশিষ্ট্যযুক্ত করে। তো একাধারে তিনি যেমন ম্যাজিশিয়ান, আরেকদিকে অভিনেতাও বটে। তা আমরা দেখলাম তার আরেকটা দিক, এখনও বাকি আছে আরও একটা দিকের হদিস দিতে। কোথাও যাবেন না, কয়েকটি গানের পর আমরা ফিরে আসছি আর জমে উঠবে আমাদের আড্ডার আসক জুনিয়র পিসি সরকারের কথা নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আড্ডা চলছে আজকে জুনিয়র পিসি সরকারকে নিয়ে, কারণ আজ এই বিশেষ দিন অর্থাৎ তার জন্মদিন। তো আমরা একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে ম্যাজিকের পাশাপাশি আরেকটা দিক, সেটা হচ্ছে বই, বই লেখা। অদ্ভুত কিছু জাদুর গল্প আছে জুনিয়র পিসি সরকারের। আছে নটি সায়েন্স ফিকশন পিসি সরকার জুনিয়রের,

আছে বিজ্ঞান ভিত্তিক ম্যাজিক, সেটাও লিখেছেন পিসি সরকার জুনিয়র। আমার জীবন আমার ম্যাজিক, এটাও কিন্তু লিখেছেন জুনিয়র পিসি সরকার। এবং মাই লাইফ মাই ম্যাজিক, এছাড়াও হয়তো আছে। এই কটা বই আপনি কিন্তু একবার পড়ে দেখতেই পারেন। এখন অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন এই সমস্ত বই। তাই যারা জুনিয়র পিসি সরকারের আরও কিছু জানতে আগ্রহী ম্যাজিক সম্পর্কে, অবশ্যই এই বইগুলো কিন্তু ফলো করতেই পারেন। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এখন

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

তো আমরা বেশ কিছু কথা শুনলাম তার সম্পর্কে। এবারে আরেকটু কথা বলি, ভারতের জল যেখানে একটু জাদু, যক নিজেকে অবিরামভাবে পূরণ করতে থাকে এবং অনুষ্ঠানের শেষে সেই ছোট্ট যকটির মধ্যে দিয়ে একটি সম্পূর্ণ বালতি জল ভর্তি থাকে, একটি বিপজ্জনক কৌশল যেখানে সরকার জুনিয়র নিজেই একটি বাক্সে পড়ে এবং অর্ধেক কেটে যায়, তার স্ত্রী জয়শ্রী সহযোগী দেয়। কাটার পরে তার এমনকি মাঝখানে শরীরের কোনো ড্রেপ বা আবরণও সরিয়ে দেয়, যা তার শরীরের উপরের এবং নিচের শরীরের মধ্যে সম্পূর্ণ কাটা প্রকাশ করে। সরকারের সিগনেচার ট্রিক হলো আলোর প্রতিসরণ ব্যবহার করে বোঝানোর জন্য যে বড় আকারের বস্তুগুলি অদৃশ্য হয়ে গেছে। অতীতের পারফরমেন্সের মধ্যে তাজমহল এবং ইন্দোর অমৃতসর এক্সপ্রেসের নিখোঁজ অন্তর্ভুক্ত রয়েছে। 4 নভেম্বর 2000 সরকার আগ্রার কচ্ছপুরায় 2 মিনিটের জন্য তাজমহলকে নিখোঁজ করে দেন। তিনি কলকাতার 300তম বার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকেও অদৃশ্য করে দিয়েছিলেন এবং 1992 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জংশনে একটি বিশাল জনতার সামনে যাত্রী ভর্তি একটি ট্রেন অদৃশ্য করে দিয়েছিলেন। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই তার কথা, অর্থাৎ পিসি সরকার জুনিয়রের কথা? অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করি। শুভ জন্মদিন স্যার পিসি সরকার জুনিয়র। অবশ্যই 4475039657127 তে জানান কেমন লাগলো আজকের এই আড্ডা। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য।

এতক্ষণ আপনি শুনছিলেন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই ঘন্টায় আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়। হঠাৎ হারিয়ে যাওয়া, আচ্ছা আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটা কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই, সঙ্গে আমাদের সেই মানুষটা যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরেলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় যেই ব্যাপারটা সব থেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছা করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি, বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান, মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657112। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।
1: যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে,

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.কম মন যখন নিরুদ্দেশ। অনেক সময় আমরা বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম মন যখন নিরুদ্দেশ।

স্রোতস্বিনী নদী তার পানি, যা মানুষের জীবনের পানির চাহিদা মেটাতে সাহায্য করে। আর তাই তো আমরা পৃথিবীর বিভিন্ন সভ্যতাকে গড়ে উঠতে দেখেছি এই রকম নদীকে কেন্দ্র করে। এমনকি পৃথিবীর বড় বড় শহরগুলোও কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কিন্তু পৃথিবীর বুকে এমন এক নদীও রয়েছে যেই নদীর পানি কেউ ব্যবহার করে না। সেই রকমই এক নদীর গল্প শোনাবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা সেই এক অদ্ভুত নদীর গল্প শুনব যেই নদীর পানি কেউ ব্যবহার তো করেই না, এমন কি স্পর্শ করতেও ভয় পায়। তবে সব কিছুই থাকছে গানের ওপারে। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মানুষের জীবনে নদীর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নদী ছাড়া জীবন অচল। এমনকি পৃথিবীর বড় বড় শহরগুলো কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমাদের প্রতিদিনের যে পানীয় জলের যে চাহিদা, সেটা যেমন মেটাতে সাহায্য করে নদী, ঠিক তেমনই আমাদের জীবন ধারণের জন্য যে পানির প্রয়োজন, সেই চাহিদাও মেটায় নদী। এমনকি আমাদের যাতায়াতের মাধ্যম হিসেবেও আমরা নদীকে ব্যবহার করে থাকি। সেই নদীর গল্পেই আজ উঠে আসছে এমন এক নদীর কথা, যেই নদীর পানি কেউ ব্যবহার করে না। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা সেই নদীর গল্পই করছি, যেই নদীর পানি সেখানে বসবাসকারী কোনো মানুষ ভুল করেও হাত দেন না। এমন নয় যে সেই নদীর পানিতে কোনো বিষাক্ত উপাদান মিশে রয়েছে বা সেখানে কোনো ভয়ঙ্কর প্রাণী রয়েছে যে সেই ভয়ে সেই নদীর পানি কেউ ব্যবহার করছে না। তবুও সেই নদীতে কেউ স্পর্শ পর্যন্ত করে না, কারণ তাদের ধারণা যে এই নদীতে যদি তারা হাত দেন তাহলে সব কাজ নষ্ট হয়ে যাবে। কেন তাদের এই বিশ্বাস, বা কেনই বা তারা সেই নদীর পানি ব্যবহার করেন না, আর কি বা সেই নদীর নাম, সবকিছুই থাকছে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ,

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

ভারতের বিহার রাজ্যের কাইমুর জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে এক নদী, যেই নদীর পানি কেউ ব্যবহার করেন না, কারণ সেখানে বসবাসকারী মানুষদের ধারণা যে সেই নদীর পানি স্পর্শ করলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। আর সেই নদীর নামও ঠিক সেই রকমই, কর্মনাশা নদী। আর সেই কর্মনাশা নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নদীর গল্প করছি, আমরা তো জানি যে মানুষের জীবনে নদী যে কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, আমাদের জীবন ধারণের জন্য যে পানির চাহিদা সেটা মেটাতে সাহায্য করে নদী। আর সেখানে এই পৃথিবীর বুকেই বয়ে চলেছে এমন এক নদী, সেই নদী কর্মনাশা নদী, যেই নদীর পানি সেখানকার মানুষরা কেউ স্পর্শ পর্যন্ত করে না, কারণ তাদের ধারণা যে এই নদীর পানি স্পর্শ করলে তাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। আর সেই ধারণা নিয়েই তারা সেই নদীর পানি ব্যবহার করেন না। আর তার পেছনে যে কারণটা রয়েছে সেটা হলো এক পৌরাণিক কাহিনী, জানবো সেই গল্প। তবে সবকিছুই থাকছে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথিত কাহিনী অনুযায়ী রাজা সত্যব্রত তার গুরু বশিষ্ঠ মুনির কাছে একটি বর চান। তিনি চান যে তিনি যেন সশরীরে স্বর্গে যেতে পারেন, কিন্তু বশিষ্ঠ মুনি জানিয়ে দেন যে সেটা তিনি করতে পারবেন না। রাজা সত্যব্রত তখন ভীষণ রেগে যান। তিনি রেগে গিয়ে

বিশ্বামিত্র মুনির কাছে যান। এদিকে বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠ মুনির সম্পর্ক মোটেই ভালো ছিল না, তাই বিশ্বামিত্র মুনি রাজা সত্যব্রতকে সশরীরে স্বর্গে যাবার ব্যবস্থা করে দেন। আর সেটা দেখে আবার দেবরাজ ইন্দ্র ক্ষুব্ধ হন। দেবরাজ ইন্দ্র তখন স্বর্গ থেকে রাজা সত্যব্রতর মাথা নিচু করে তাকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন। কিন্তু বিশ্বামিত্র মন্ত্র বলে রাজা সত্যব্রতকে মাঝ পথেই আটকে দেন। এই অবস্থায় স্বর্গ এবং মর্তের মাঝখানে মাথা নিচু করে ঝুলতে থাকেন রাজা সত্যব্রত। আর সেই সময় তার মুখ থেকে লালা নির্গত হয়, আর সেই লালা রস থেকেই সৃষ্টি হয়েছে এই নদীর, আর সেই নদীর নাম কর্মনাশা নদী। যেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই কর্মনাশা নদী নিয়েই কথা বলছি, যেই নদীর পানি সেখানকার মানুষজন একদম ব্যবহার করেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করেন না। আমাদের এই আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে, যেই নদীর পানি কেউ স্পর্শ করে না, কেউ ব্যবহার করে না। এমন এক নদী রয়েছে এই পৃথিবীর বুকেই, আর সেই নদীর নাম কর্মনাশা নদী। সেই নদীর যে পানি কেউ স্পর্শ করে না, তার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী, আর সেই কাহিনীও শেয়ার করলাম আপনার সঙ্গে বিরতিতে যাবার আগে। আর এইভাবে গল্প করতে করতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে আজকের মতো। তবে কথা দিচ্ছি, আগামীকাল থেকেই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে জমি আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: সচেতন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবন যখন ট্র্যাজিক, খুঁজতে চাইছি ম্যাজিক। আমার খুব পছন্দের এক কবির একটি কবিতার প্রথম দুটি পংক্তি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা গতকালের থেকে আজকে ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ ম্যাজিক এবং ম্যাজিশিয়ান। এই ম্যাজিক দেখতে আমরা এরকম কেউই নেই যারা ভালোবাসি না। ম্যাজিকের শো হলেই আমরা সবার সামনে ওখানে চলে যাই। তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানকে নিয়ে কিন্তু অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে, যেগুলো কি না এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও শেয়ার করতে থাকব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ম্যাজিক যে শব্দটি সেটি কোত্থেকে এসছে সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের বিবলিক্যাল রেফারেন্স নিতে হবে, সেটা হলো ম্যাজাই। অ্যাকচুয়ালি ম্যাজাই শব্দের অর্থ হলো জ্ঞানী ব্যক্তি, যে ব্যাপারটা গিফট অফ ম্যাজাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো সেই জ্ঞানী ব্যক্তি ম্যাজাই, সেখান থেকেই এসছে ম্যাজিক কথাটি, অর্থাৎ একটি বিশেষ জ্ঞান, যে জ্ঞানের সাহায্যে মানুষকে এন্টারটেন করা যায়, মানুষকে অদ্ভুতভাবে অন্য জগতে নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে ম্যাজিক শব্দের উৎপত্তি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডারা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

জাগলিং ব্যাপারটা জানেন তো, মানে একই সঙ্গে তিনটে কি চারটে জিনিস ওপরে ছুঁড়ে দেওয়া, সেটাকে নিপুণ ভঙ্গিতে ক্যাচ করে আবার ছুঁড়ে দেওয়া। তো এই জাগলিং এর সঙ্গে কিন্তু ম্যাজিকের একটা সম্পর্ক আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিককে নিয়ে এবং ম্যাজিশিয়ানদের নিয়েও। তো যে কথা বলছিলাম যে জাগলিং যেটা আমরা দেখি, ধরুন একসঙ্গে চার পাঁচটা বলকে ওপরে ছুঁড়ে দেওয়া হলো, সেগুলোকে প্রত্যেকটাকে আবার নিপুণ কায়দায় ধরে নিপুণ দক্ষতায় আবার ছুঁড়ে দেওয়া হলো, এরকম জাগলিং আমরা কিন্তু ছোটবেলা প্রত্যেকেই ট্রাই করেছি, কেউ পেরেছি কেউ পারিনি। তো এই যে ব্যাপারটা, জাগলিং যারা করেন তাদেরকে বলা হয় জাগলার্স। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এক সময় ম্যাজিশিয়ানদেরও জাগলার্স বলা হতো। অ্যাকচুয়ালি 15th century জাগলিংকেও ধরা হতো ম্যাজিকের একটি পার্ট হিসেবে, এবং তারপর থেকেই তাদেরকে, অর্থাৎ ম্যাজিশিয়ানদের, জাগলার্স হিসেবে বলা হতে থাকে। পরবর্তীকালে 18th century ব্যাপারটা পাল্টায় এবং ম্যাজিশিয়ানরা একটি আলাদা নাম পান, সেটি হলো ম্যাজিশিয়ানস। তো রেডিও বাংলা নাইট ডট কমে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: এখন লন্ডন মার্বেল আর্চে ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

হুডিনি। কিন্তু আপনি কি জানেন যে তার নামের পেছনে একটা ইতিহাস লুকিয়ে আছে? সেই ইতিহাস প্রায় 200 বছর আগেকার। অ্যাকচুয়ালি হুডিন নামে আরও একজন ম্যাজিশিয়ান ছিলেন 18th century। তো তিনি একটি কাজ করেছিলেন, তিনি প্রথম মঞ্চে ম্যাজিক শোর একটি গ্রামার তৈরি করেন, যেই গ্রামার এখনো পর্যন্ত ফলো হয়। তো আমরা যে হুডিনিকে জানি, যে হুডিনিকে চিনি, তিনি কিন্তু সেই হুডিনের থেকেই একটি নাম ভাড়া নিয়েছিলেন, বা হুডিনের নাম অনুসারে হুডিনি নামটা নিজের নিয়েছিলেন। অ্যাকচুয়ালি হুডিনি বলে বিখ্যাত যে ম্যাজিশিয়ান, তার আসল নাম হলো এরিক। তিনি একটি আই হুডিনের সঙ্গে যুক্ত করে নিজের নামটি করে দিয়েছিলেন হুডিনি, এবং সেই হুডিনি নামেই তিনি জগৎ বিখ্যাত। তো রেডিও বাংলার .com-এ শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: பேசல சுந்தர கோபாயமர் வீடு விலங்கா
1: ওপার বাংলা থেকে এপার বাংলা রবীন্দ্রনাথ থেকে নজরুল শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ

ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে কথা হচ্ছে, অথচ আমাদের পিসি সরকারের নাম উঠবে না সেটা কিন্তু হতেই পারে না। শুরুটা হয়েছিল পিসি সরকার সিনিয়রের মাধ্যমে। তিনি একের পর এক এরকম খেলা দেখিয়ে গেছেন যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তাকে পুরো চেন অর্থাৎ শিকল দিয়ে বেঁধে তাকে বাক্সর মধ্যে বন্দি করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। তার কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আবার দেখা গেল ডাঙায়। এরকম অবিশ্বাস্য সমস্ত কাজকর্ম তিনি করে গিয়েছেন। আর তারপরে তার সুযোগ্য পুত্র পিসি সরকার জুনিয়র, যিনি কিনা তাজমহল ভ্যানিশ করে দিয়েছিলেন, একটি চলন্ত ট্রেন ভ্যানিশ করে দিয়েছিলেন, এরকম সমস্ত অবিশ্বাস্য কীর্তি কাহিনী তিনি নিজে তৈরি করে গিয়েছেন। তো আজকে ওনার জন্মদিন, অর্থাৎ পিসি সরকার জুনিয়রের জন্মদিন। রেডিও বাংলানে ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল শুভ জন্মদিনের শুভেচ্ছা। খুব ভালো থাকুন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে এবং গতকালও আমাদের আড্ডাটা জারি ছিল জাদু এবং জাদুকরদের নিয়ে, অর্থাৎ ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। তো কেমন লাগলো বলুন তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে এত কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিয়া অর্থাৎ ইচ্ছে জানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সাথে সাথে অনেক ভালো ভালো গান আছে। কথা হবে, আড্ডাও হবে, কিন্তু মাঝে মাঝে গানও শোনাবো আপনাকে, তাই আড্ডায় আপনাকে থাকতেই হবে। এবং শুনছেন radiobanglanei.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ মন যখন নিরুদ্দেশ।

যখনই মন খারাপ হয় তখনই আমরা মনে হয় যে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় যাই। আবার অনেকের বাড়িতে উঠোন থাকে, যেমন আগেকার দিনে থাকতো, ভিতর বাইরে বলা হতো বা অন্দরমহল বলা হতো, তো সেই জায়গাটায়। এখন অবশ্যই মডার্ন যখন হচ্ছে তখন তার সাথে সাথে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ মডার্নাইজ করা হয়েছে, তো জায়গা কমের জন্য সেখানে থাকে না, অন্দরমহলও থাকে না এবং কারো কারো বাড়িতে উঠোনও থাকে না, কিন্তু বারান্দা থাকে। আর সেই বারান্দায় আমাদের অনেক সময় খুশির মুহূর্তও কাটে, আবার অনেক সময় মন খারাপের মুহূর্তগুলোও শেয়ার করি। আবার কখনো কখনো নিজের বারান্দাকে খুব সুন্দর করে কেউ সাজায়, আবার সেখানে বসানো হয় সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, যেমন বারান্দা বাগান বা ছাদ বাগান করা হয়। ঠিক সেই জন্যই আজকে বারান্দা নিয়ে কথা হবে রেডিও বাংলার নেটে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করি, সেই স্বপ্নের মধ্যে হয়তো পুরোটা পরিপাটি করে পূর্ণ করতে পারি না, কিন্তু যেগুলো ইচ্ছা থাকে ছোটবেলায় সেই সব কিছু কিন্তু ছোঁয়াগুলো রাখার চেষ্টা করি। ঠিক সেই রকমই যখন আপনাদের স্বপ্নের নীর হয় বা বাসা হয় বা হচ্ছে যাই হোক স্বপ্নের বাড়ি হোক, সেইখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট বারান্দা রাখার চেষ্টা করবেন। এখন অনেকাংশেই ফ্ল্যাট যেহেতু হয়, বাড়ি সবার ক্ষেত্রে হয় না, এবং সেই বাড়িতে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটাও যদি বারান্দার জন্য রাখা যায় তাহলে অবশ্যই সেখানে বারান্দা করা উচিত। তার কারণ আমার মনে হয় যে একটা কোথাও খোলা জায়গা দরকার যেখানে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করা যেতে পারে। ওই যে বললাম, যদি আপনি সেখানে ছোট ছোট গাছ রাখেন বা নিজের মতো একটা স্টাডি টেবিল, একটুখানি বুকশেলফের জায়গা রাখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কখনো কখনো নিজের মতো করে মি টাইম কাটাতে পারেন। তো সেই জন্য বারান্দা নিয়ে অনেক কিছু বলার আছে, মনে হয় না আজকের আড্ডায় আমি বলতে পারবো পুরোটা, তাও বলার চেষ্টা করছি যদি আপনি সঙ্গে থাকেন।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

0: because great companies don't just build great systems, they help build great communities. ETOL Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বারান্দা মানে যেমন খোলা এক মুঠো হাওয়া, বারান্দা মানে যেমন নিজের সাথে কাটানোর সময়, বারান্দা মানে যখন একদম নিজের একটা জায়গা যেখানে মন খারাপগুলো উজাড় করে দেওয়া যায়, ঠিক সেই রকমই বারান্দা মানে আমার কাছে খুবই একটা ছোট্টখাট্টো নিজেদের আড্ডা। ধরুন আপনার বাড়িতে অনেক লোক এসেছে, বা পুজোর আড্ডা, বা অনেক দিন পর বন্ধুদের একটা আড্ডা, যদি আপনার ঠিক সেই রকম একটা বারান্দা থাকে যেখানে বসে আড্ডা মারা যায়, সাথে কিছুটা স্ন্যাক্স আর চায়ের কাপ থাকে, আর একটুখানি গানের আসর হলো নিজেদের মধ্যে, বা ধরুন জাস্ট চিটচ্যাট, মানে একটু টুকিটাকি কথা, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো এটার রায় একদম 100%। এবং আপনি কি মনে করেন, আপনার মত কি, সেটা অবশ্যই আপনার আমাকে আপনার কথাগুলো জানাতে হবে এবং তার জন্য আড্ডা শুনতে হবে।
1: টানছে যখন সোনালী রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পর।

কাঞ্চি যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো, কাঞ্চি যখন এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো, কাঞ্চি যখন আর্লি মর্নিং নাইকের জগিং।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানিউজ ডট কমে আজকে বারান্দা নিয়ে কথা বলছি বা উঠোন নিয়ে কথা বলছি। যেহেতু উঠোন এখন দেখা যায় না, যদি আপনার গ্রামের কোনো বাড়ি থাকে বা একটু ফাঁকা জায়গা যেখানে বাড়ির সামনে অনেকটা জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নিজের মতো করে টেবিল চেয়ার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এবং আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম, ইন্টেরিয়ারের ব্যাপারে অনেক কিছু বলছিল, তো যারা বিশেষজ্ঞরা তারা বলছেন নিজের যদি ফ্ল্যাটটা একটুখানি চেঞ্জ করতে চান বা মডার্নাইজ করতে চান, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাটের পুরো ভোলটাই পাল্টে যাবে শুধুমাত্র একটা বারান্দার জন্য। সেটাকে কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবতে হবে। তার কারণ ওই যে বললাম, বদ্ধ একটা পরিবেশ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একটুখানি বারান্দার জন্য জায়গা ছাড়া প্রয়োজন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো জীবনের কিছু কিছু মুহূর্তে আমাদের এটাই মনে হয় আমরা হয়তো কিছুই পাবো না, কিন্তু সেই পাবো নাকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াই চালিয়ে যাই। আর সেই লড়াইতে আমরা কখনো জিতি কখনো হারি, কিন্তু জীবন যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথেই ছুটে চলি। কিছু কিছু মুহূর্ত আমাদের এমন থাকে যে মুহূর্তগুলো হয়তো মনে হয় জীবনে কেন এলো, আবার কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ সেই মুহূর্তটা থাকতে পারলে আরও তো ভালো হতো। তো জীবন তো এরকমই, সময়ের বশে আমরা সবাই আছি আবার নেই, তাই সময়কে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই সময়ই কিন্তু আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই আমাদের আজকের এই আড্ডা কিছু না পেয়েও কিন্তু কিছু পাওয়া যায়, সেটা কীভাবে? সবসময় কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোথাও না কোথাও ছাড়তে হয়, আবার কোথাও নিজেকে একটু সরিয়ে রাখতে হয়। আমাদের আড্ডা হয়তো কিছুই নাই পাবো, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে, শুনতে থাকুন শৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। এই যে লাইনটা এই মুহূর্তে সম্পূর্ণ করলাম, এর একটাই কারণ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এই লাইনটাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হয়ে দাঁড়ায়। তো এই ট্যাগলাইনটাকে মাথায় রেখে জীবনের শেষ পর্যন্ত আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই অপেক্ষাই আমাদের কাছে পরম পাওয়ার মতো মনে হয়। জীবনের অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু পাওয়ার আশা করেন না, হয়তো ত্যাগেই তাদের শান্তি, ত্যাগেই তাদের নতুন প্রেরণা, এই ত্যাগই তাদের ভালো রাখে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কঠিন সময়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, তখন মনে হয়তো এই জীবনটা না থাকলেই ভালো হয়। আবার এমনও কখনো মনে হয় যে জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, আর কেউ যদি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সে বোকা বা হারিয়ে যাওয়া একটা মানুষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে, আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে, জয় নিশ্চিত সেখানেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা হয়তো কিছুই নাহি পাবো নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডা জারি থাকে, আর আজও চলছে সেভাবেই। আর এভাবেই আমরা কিন্তু মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমরা জীবনে হারি বা জিতি লড়াইটা ছাড়লে চলবে না, লড়াইতে থাকতে হবে। তো আমাদের এমন কিছু কিছু মানুষ আমাদের সামনে আছেন যাদেরকে আমরা দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। সেই সব প্রবীণ মানুষদের আমরা এত কাছ থেকে দেখি এবং তাদের জীবনে একটা কঠিন লড়াই, যে জীবনটা তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে কাটিয়ে আজকে এই জায়গায়। আমার খুব মনে পড়ে যায় পাহাড়ে যখন আপনি ঘুরতে যাবেন, পাহাড়ি যে মানুষগুলো একদম নিচে, বহু নিচে গভীরে, সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে আসতে হয়, হয়তো তার বাসস্থান বা উপার্জনের জায়গা সেই ওপরের দোকানে। সেই মানুষটি ভোরবেলা থেকে তার যাত্রা শুরু করেন এবং সন্ধেবেলায় সেইখানে এসে পৌঁছন, আর তারপর পরের দিন থেকে সে তার কাজ শুরু করে, মানে দোকান যা কিছু দেওয়ার। তো বেশ কিছু জায়গা আছে পাহাড়ের কোলে যেখানে এক অদ্ভুত তাদের পরিশ্রম, সেখানে তারা কিন্তু জানেন না যে আমাকে এভাবেই হয়তো কাটিয়ে যেতে হবে বা আমার জীবনে আগামীতে কী আছে, কিন্তু তারা প্রতিদিন লড়াই করছে। তাদের সেই লড়াই দেখে আপনি সত্যিই এতটা অনুপ্রাণিত হবেন যে দেখুন সে তার লক্ষ্যে ঠিক এগিয়ে চলেছে। প্রতিদিন একইভাবে একই পরিশ্রম হয়তো অনেকেই করতে পারেন না, হয়তো অনেকেই আমরা হেরে যাব বা পালিয়ে যাব, কিন্তু তারা দিনের পর দিন সেই গভীর বহু বহু নিচ থেকে খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে এসে সেখানে বিক্রিবাট্টা করছেন এবং সেখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের মাধ্যমেই ব্যাপারটা, তার জীবন ধারণের পথটা এগিয়ে চলছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা লড়াই, তার মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার চলে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এর, তার মধ্যেও কিন্তু তাদের লড়াই একটুকু কমেনি। সেখানেও কিন্তু একটা হালকা ছোট্ট এই শব্দ আছে, হয়তো কিছুই নাই পাবো, কিন্তু সেই মুহূর্তে এমন একজন মানুষের দেখা সে পেলেন যার সঙ্গে গভীর এক মনের অনুভব অনুভূত হলো, সেটাও কিন্তু তার কাছে একটা পরম পাওয়া। হয়তো এই দিনের জন্যই আমার কোনো অপেক্ষা ছিল না, কিন্তু আমি হঠাৎ করে পেলাম, এটাও একটা পাওয়া, না চাইলে যেটা পাওয়া যায়। সঙ্গে থাকুন, আবার ফিরব আমাদের আজকের এই বিশেষ আড্ডা, হয়তো কিছুই নাই পাবো তবুও লড়াই চালিয়ে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। তো জীবনের একটা সময়ে হয়তো আপনি না চাইতেই অনেক কিছু পেলেন, তার যে একটা অদ্ভুত আনন্দ সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আবার ধরুন এমন একটা জিনিস আপনি পেয়ে গেলেন যেটার ফলে পরবর্তীকালে আপনার কিছু করতে ইচ্ছে করছে না, মানে ধরুন আপনি লটারিতে প্রচুর টাকা উপার্জন করেছেন, পেয়ে গেছেন ফাটকা, তারপর থেকে আর আপনার হয়তো অনেক কিছু লক্ষ্য ছিল, অনেক রকমভাবে নিজেকে মেলে ধরার অবকাশ ছিল, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আসলে কি, ওই আমার যে লক্ষ্য ছিল বা যে আশাটা আমার ছিল সেটা যেন পূরণ হয়ে গেল। সেদিন থেকেই কিন্তু আপনার ইচ্ছে শক্তিটা মরে যাবে। না, ইচ্ছে শক্তিকে কখনো মেরে ফেলবেন না, বরং তাকে দগ্ধে দগ্ধে পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সঞ্চয় করে রাখুন, এটাই কিন্তু সঠিক পথ। একবারে সব কিছু পেয়ে গেলে দেখবেন একটা বাচ্চার কাছে যদি প্রচুর খেলনা থাকে তার সেই খেলনার প্রতি আকর্ষণটা কমে যাবে, ইচ্ছেটা হারিয়ে যাবে, খেলার বাসনাটা কমে যাবে। কিন্তু সেই বাচ্চাটার কাছে যদি মাসের পর মাস, বাসের বছরের পর বছর যদি একটা খেলনার প্রতি আকর্ষণ থাকে বা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, দেখবেন সেটার প্রতি একটা অন্যরকম যত্ন থাকে। তাই কোনো কিছুই হঠাৎ করে পেয়ে যাওয়াটায় আনন্দ নেই, বরং বেশ কিছুদিন অপেক্ষার পর সেটাই যে তৃপ্তি সেটা এই হঠাৎ ভাবতে হয় না। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও শুনবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ একটা গান মুসাফিরে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নেই পাবো নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে। এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4475039657 1। শেষ করব একটা অন্যরকম অনুগল্প দিয়ে, সনত বসুর লেখা মানুষ প্রকৃতি ও রাজ হাঁস। সিকিমের আড়িতার লেক, পাহাড়ে অনেক উঁচুতে নীরব সবুজের প্রতিচ্ছবি, সামনেই দাদুল ভুটিয়ার দোতলা বাড়ি, নিচে হোমস্টে। নন্দিনীকে নিয়ে সেখানেই আজ উঠেছে নিখিল। দুপুরে খাওয়া সেরে লেকে ঘুরতে এসেছে দুজনে। সূর্য মাথার উপর ম্রিয়মান, বাতাসে হিমের ছোঁয়া, লেকের জলে দুটো রাজ হাঁস মনের শোকে জল দাপাচ্ছে আর খেলছে। দূরে নৌকায় চার সওয়ারি, লেকের কিনারে রাস্তা, রাস্তা ঘিরে পাহাড়, পাহাড়ের গাছ থেকে ভেসে আসছে দাঁড় কাকের ডাক, বিষণ্নতার সঙ্গে চাপা কান্না। দুজনে হাত ধরে বেঞ্চে বসে, নিখিলের চোখ নন্দিনীর চোখে, নন্দিনীর চোখে জল। আদরের নাতিকে নিয়ে গত সপ্তাহে চলে গেছে ছেলে অনিন্দ, বাবা বেঁচে থাকতে ছেলের নামে বাড়ি লিখে দেয়নি বলে। নন্দিনীর কান্না থামে না, নিখিলও কি অসহায়, যাদেরকে হাসছে জীবন, পাহাড়ও বোধহয় হতবাক, আকাশ অবশ্য ভাবান্তরহীন, আর চোখে দেখে যাচ্ছে লেকের জল। রাজহাঁস দম্পতি এইমাত্র জল ছেড়ে রাস্তা পরিক্রমায় যাচ্ছে। শুনলাম হয়তো কিছুই নাই পাবো, এটি বেশ সুন্দর অনুগল্প, মানুষ প্রকৃতিও রাজহাঁস, লিখেছেন সনত বসু। আজ এ পর্যন্তই, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমার ভিন দেশি তারা

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময় মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও, হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে, এটা আমার বিশ্বাস। এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানী ডট কমে, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +44750396571 আজকের মতো এখানেই টাটা। কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

গল্প বা সিনেমার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ বা পছন্দ করেন রোম্যান্টিক গল্প, কেউ আবার পছন্দ করেন কমেডি, আবার কারো পছন্দ থ্রিলার। তবে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দর্শকই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখেই পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন ছবি মুখোশে মানুষে খেলা। এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকে পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এই নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এটি একটি কর্পোরেট থ্রিলার, আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তবে এখন শুনব গান। চলুন শুনে নেওয়া যাক পরপর তিনটে গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবির কাহিনী জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তীকে। তিনি একটি হত্যার ষড়যন্ত্র চালনা করেন, কিন্তু সেই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজের জীবনের অন্ধকার রহস্যের মুখোমুখি দাঁড়াতে হয় তাকে। এই ছবিতে প্রিয়াঙ্কা সরকার একজন কর্পোরেট অ্যাসোসিয়েট নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন, আর সুব্রত দত্তকে দেখা যাবে তদন্তকারী গোয়েন্দা মানিক সেনের ভূমিকায়। এই ছবির কাহিনী নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

কথা ক কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গিরস্তির খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

popcornet.com এ শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। ছবিটির পরিচালনা করেছেন আরফিয়াস মুখোটি। এই ছবিটি একেবারে একটু অন্য ধরনের ছবি। এই ছবিতে কর্পোরেট থ্রিলারের গল্প বলা করেছেন আরফিয়াস মুখোটি। এই ছবিটি একেবারে একটু অন্য ধরনের ছবি। এই ছবিতে কর্পোরেট থ্রিলার

জানবো, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: মানুষে মানুষে খেলা, এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ এই যে মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, আর এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি। এর আগে তার পরিচালনায় আমরা এই শহরে বলি এবং আকাশী পুলোভার ছবিগুলো দেখেছি, আর এবার তিনি নিয়ে আসছেন এই কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা ছবিটি। কলকাতা জুড়ে এই ছবির শুটিং হয়েছে, আর এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ দে, আর এই ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ, আর ছবির একটি গান গেয়েছেন অভিজিৎ বর্মন ওরফে পটা। আগামী আগস্টে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাবে এই ছবি মুখোশে মানুষে খেলা। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।
1: একটি কথা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি, আর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। আগামী আগস্ট মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো আমাদের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারি

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ,

জীবন যখন ট্র্যাজিক, খুঁজতে চাইছি ম্যাজিক। আমার খুব পছন্দের এক কবির একটি কবিতার প্রথম দুটি পংক্তি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা গতকালের থেকে আজকে ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ ম্যাজিক এবং ম্যাজিশিয়ান। এই ম্যাজিক দেখতে আমরা এরকম কেউই নেই যারা ভালোবাসি না। ম্যাজিকের শো হলেই আমরা সবার সামনে ওখানে চলে যাই। তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানকে নিয়ে কিন্তু অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে, যেগুলো কি না এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh,

ম্যাজিক যে শব্দটি সেটি কোত্থেকে এসছে সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের বিবলিক্যাল রেফারেন্স নিতে হবে, সেটা হলো ম্যাজাই। অ্যাকচুয়ালি ম্যাজাই শব্দের অর্থ হলো জ্ঞানী ব্যক্তি, যে ব্যাপারটা গিফট অফ ম্যাজাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো সেই জ্ঞানী ব্যক্তি ম্যাজাই, সেখান থেকেই এসছে ম্যাজিক কথাটি, অর্থাৎ একটি বিশেষ জ্ঞান, যে জ্ঞানের সাহায্যে মানুষকে এন্টারটেন করা যায়, মানুষকে অদ্ভুতভাবে অন্য জগতে নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে ম্যাজিক শব্দের উৎপত্তি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডারা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

জাগলিং ব্যাপারটা জানেন তো, মানে একই সঙ্গে তিনটে কি চারটে জিনিস ওপরে ছুঁড়ে দেওয়া, সেটাকে নিপুণ ভঙ্গিতে ক্যাচ করে আবার ছুঁড়ে দেওয়া। তো এই জাগলিংয়ের সঙ্গে কিন্তু ম্যাজিকের একটা সম্পর্ক আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিককে নিয়ে এবং ম্যাজিশিয়ানদের নিয়েও। তো যে কথা বলছিলাম যে জাগলিং যেটা আমরা দেখি, ধরুন একসঙ্গে চার পাঁচটা বলকে ওপরে ছুঁড়ে দেওয়া হলো, সেগুলোকে প্রত্যেকটাকে আবার নিপুণ কায়দায় ধরে নিপুণ দক্ষতা

আবার ছুড়ে দেওয়া হলো। এরকম জাগলিং আমরা কিন্তু ছোটবেলা প্রত্যেকেই ট্রাই করেছি, কেউ পেরেছি কেউ পারিনি। তো এই যে ব্যাপারটা, জাগলিং যারা করেন তাদেরকে বলা হয় জাগলার্স। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এক সময় ম্যাজিশিয়ানদেরও জাগলার্স বলা হতো। অ্যাকচুয়ালি 15th সেঞ্চুরিতে জাগলিংকেও ধরা হতো ম্যাজিকের একটি পার্ট হিসেবে, এবং তারপর থেকেই তাদেরকে, অর্থাৎ ম্যাজিশিয়ানদের, জাগলার্স হিসেবে বলা হতে থাকে। পরবর্তীকালে 18th সেঞ্চুরিতে ব্যাপারটা পাল্টায় এবং ম্যাজিশিয়ানরা একটি আলাদা নাম পান, সেটি হলো ম্যাজিশিয়ানস। তো রেডিও বাংলাদেশ .com-এ ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com. Thank you.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: బజిలో కారు
1: পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এবং বিখ্যাততম ম্যাজিশিয়ান হলেন হুডিনি। কিন্তু আপনি কি জানেন যে তার নামের পেছনে একটা ইতিহাস লুকিয়ে আছে? সেই ইতিহাস প্রায় 200 বছর আগেকার। অ্যাকচুয়ালি হুডিন নামে আরও একজন ম্যাজিশিয়ান ছিলেন 18th century। তো তিনি একটি কাজ করেছিলেন, তিনি প্রথম মঞ্চে ম্যাজিক শোর একটি গ্রামার তৈরি করেন, যেই গ্রামার এখনও পর্যন্ত ফলো হয়। তো আমরা যে হুডিনিকে জানি, যে হুডিনিকে চিনি, তিনি কিন্তু সেই হুডিনের থেকেই একটি নাম ভাড়া নিয়েছিলেন, বা হুডিনের নাম অনুসারে হুডিনি নামটা নিজের নিয়েছিলেন। অ্যাকচুয়ালি হুডিনি বলে বিখ্যাত যে ম্যাজিশিয়ান, তার আসল নাম হলো এরিক। তিনি একটি আই হুডিনের সঙ্গে যুক্ত করে নিজের নামটি করে দিয়েছিলেন হুডিনি, এবং সেই হুডিনি নামেই তিনি জগৎ বিখ্যাত। তো রেডিও বাংলার .com শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

চলবেই দাগ দাগ দাগ দাগ চলবেই শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি।

ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে কথা হচ্ছে, অথচ আমাদের পিসি সরকারের নাম উঠবে না সেটা কিন্তু হতেই পারে না। শুরুটা হয়েছিল পিসি সরকার সিনিয়রের মাধ্যমে। তিনি একের পর এক এরকম খেলা দেখিয়ে গেছেন যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তাকে পুরো চেন অর্থাৎ শিকল দিয়ে বেঁধে তাকে বাক্সর মধ্যে বন্দি করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। তার কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আবার দেখা গেল ডাঙায়। এরকম অবিশ্বাস্য সমস্ত কাজকর্ম তিনি করে গিয়েছেন। আর তারপরে তার সুযোগ্য পুত্র পিসি সরকার জুনিয়র, যিনি কিনা তাজমহল ভ্যানিশ করে দিয়েছিলেন, একটি চলন্ত ট্রেন ভ্যানিশ করে দিয়েছিলেন, এরকম সমস্ত অবিশ্বাস্য কীর্তি কাহিনী তিনি নিজে তৈরি করে গিয়েছেন। তো আজকে ওনার জন্মদিন, অর্থাৎ পিসি সরকার জুনিয়রের জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল শুভ জন্মদিনের শুভেচ্ছা। খুব ভালো থাকুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এবং গতকালও আমাদের আড্ডাটা জারি ছিল জাদু এবং জাদুকরদের নিয়ে, অর্থাৎ ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। তো কেমন লাগলো বলুন তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে এত কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিয়া অর্থাৎ ইচ্ছে জানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সাথে সাথে অনেক ভালো ভালো গান আছে। কথা হবে, আড্ডাও হবে, কিন্তু মাঝে মাঝে গানও শোনাবো আপনাকে, তাই আড্ডায় আপনাকে থাকতেই হবে। এবং শুনছেন radiobanglanei.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: হাতের মুঠো কঠিন সাঁতার।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ মন যখন নিরুদ্দেশ।

যখনই মন খারাপ হয় তখনই আমরা মনে হয় যে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় যাই। আবার অনেকের বাড়িতে উঠোন থাকে, যেমন আগেকার দিনে থাকতো, ভিতর বাইরে বলা হতো বা অন্দরমহল বলা হতো, তো সেই জায়গাটায়। এখন অবশ্যই মডার্ন যখন হচ্ছে তখন তার সাথে সাথে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ মডার্নাইজ করা হয়েছে, তো জায়গা কমের জন্য সেখানে থাকে না, অন্দরমহলও থাকে না এবং কারো কারো বাড়িতে উঠোনও থাকে না, কিন্তু বারান্দা থাকে। আর সেই বারান্দায় আমাদের অনেক সময় খুশির মুহূর্তও কাটে, আবার অনেক সময় মন খারাপের মুহূর্তগুলোও শেয়ার করি। আবার কখনো কখনো নিজের বারান্দাকে খুব সুন্দর করে কেউ সাজায়, আবার সেখানে বসানো হয় সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, যেমন বারান্দা বাগান বা ছাদ বাগান করা হয়। ঠিক সেই জন্যই আজকে বারান্দা নিয়ে কথা হবে রেডিও বাংলার নেটে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করি, সেই স্বপ্নের মধ্যে হয়তো পুরোটা পরিপাটি করে পূর্ণ করতে পারি না, কিন্তু যেগুলো ইচ্ছা থাকে ছোটবেলায় সেই সব কিছু কিন্তু ছোঁয়াগুলো রাখার চেষ্টা করি। ঠিক সেই রকমই যখন আপনাদের স্বপ্নের নীর হয় বা বাসা হয় বা হচ্ছে যাই হোক স্বপ্নের বাড়ি হোক, সেইখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট বারান্দা রাখার চেষ্টা করবেন। এখন অনেকাংশেই ফ্ল্যাট যেহেতু হয়, বাড়ি সবার ক্ষেত্রে হয় না, এবং সেই বাড়িতে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটাও যদি বারান্দার জন্য রাখা যায় তাহলে অবশ্যই সেখানে বারান্দা করা উচিত। তার কারণ আমার মনে হয় যে একটা কোথাও খোলা জায়গা দরকার যেখানে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করা যেতে পারে। ওই যে বললাম, যদি আপনি সেখানে ছোট ছোট গাছ রাখেন বা নিজের মতো একটা স্টাডি টেবিল, একটুখানি বুকশেলফের জায়গা রাখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কখনো কখনো নিজের মতো করে মি টাইম কাটাতে পারেন। তো সেই জন্যে বারান্দা নিয়ে অনেক কিছু বলার আছে, মনে হয় না আজকের আড্ডায় আমি বলতে পারবো পুরোটা, তাও বলার চেষ্টা করছি যদি আপনি সঙ্গে থাকেন।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

I'm gonna reach you. Hello.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বারান্দা মানে যেমন খোলা এক মুঠো হাওয়া, বারান্দা মানে যেমন নিজের সাথে কাটানো সময়, বারান্দা মানে যখন একদম নিজের একটা জায়গা যেখানে মন খারাপ গুলো উজাড় করে দেওয়া যায়, ঠিক সেই রকমই বারান্দা মানে আমার কাছে খুবই একটা ছোট্টখাট্ট নিজেদের আড্ডা। ধরুন আপনার বাড়িতে অনেক লোক এসেছে, বা পুজোর আড্ডা, বা অনেক দিন পর বন্ধুদের একটা আড্ডা, যদি আপনার ঠিক সেই রকম একটা বারান্দা থাকে যেখানে বসে আড্ডা মারা যায়, সাথে কিছুটা স্ন্যাক্স আর চায়ের কাপ থাকে, আর একটুখানি গানের আসর হলো নিজেদের মধ্যে, বা ধরুন জাস্ট চিটচ্যাট, মানে একটু টুকিটাকি কথা, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো এটার রায় একদম 100%। এবং আপনি কি মনে করেন, আপনার মত কি সেটা অবশ্যই আপনার আমাকে আপনার কথাগুলো জানাতে হবে এবং তার জন্য আড্ডা শুনতে হবে।
1: টানছে যখন সোনালী রঙের বলেন গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পরা।

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো টানছে যখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglanei.com এ আজকে বারান্দা নিয়ে কথা বলছি বা উঠোন নিয়ে কথা বলছি। যেহেতু উঠোন এখন দেখা যায় না, যদি আপনার গ্রামের কোনো বাড়ি থাকে বা একটু ফাঁকা জায়গা যেখানে বাড়ির সামনে অনেকটা জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নিজের মতো করে টেবিল চেয়ার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এবং আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম, ইন্টেরিয়ারের ব্যাপারে অনেক কিছু বলছিল। তো যারা বিশেষজ্ঞরা তারা বলছেন, নিজের যদি ফ্ল্যাটটা একটুখানি চেঞ্জ করতে চান বা মডার্নাইজ করতে চান, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাটের পুরো ভোলটাই পাল্টে যাবে শুধুমাত্র একটা বারান্দার জন্য। সেটা কি কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবতে হবে। তার কারণ ওই যে বললাম, বদ্ধ একটা পরিবেশ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একটুখানি বারান্দার জন্য জায়গা ছাড়া প্রয়োজন। কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

24/7 বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো জীবনের কিছু কিছু মুহূর্তে আমাদের এটাই মনে হয় আমরা হয়তো কিছুই পাবো না, কিন্তু সেই পাবো নাকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াই চালিয়ে যাই। আর সেই লড়াইতে আমরা কখনো জিতি কখনো হারি, কিন্তু জীবন যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথেই ছুটে চলি। কিছু কিছু মুহূর্ত আমাদের এমন থাকে যে মুহূর্তগুলো হয়তো মনে হয় জীবনে কেন এলো, আবার কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ সেই মুহূর্তটা থাকতে পারলে আরও একটু ভালো হতো। তো জীবন তো এরকমই, সময়ের বশে আমরা সবাই আছি আবার নেই, তাই সময়কে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই সময়ই কিন্তু আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই আমাদের আজকের এই আড্ডা কিছু না পেয়েও কিন্তু কিছু পাওয়া যায়, সেটা কীভাবে? সবসময় কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোথাও না কোথাও ছাড়তে হয়, আবার কোথাও নিজেকে একটু সরিয়ে রাখতে হয়। আমাদের আড্ডা হয়তো কিছুই নাই পাবো, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। এই যে লাইনটা এই মুহূর্তে সম্পূর্ণ করলাম, এর একটাই কারণ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এই লাইনটাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হয়ে দাঁড়ায়। তো এই ট্যাগলাইনটাকে মাথায় রেখে জীবনের শেষ পর্যন্ত আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই অপেক্ষাই আমাদের কাছে পরম পাওয়ার মতো মনে হয়। জীবনের অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু পাওয়ার আশা করেন না, হয়তো ত্যাগেই তাদের শান্তি, ত্যাগেই তাদের নতুন প্রেরণা, এই ত্যাগই তাদের ভালো রাখে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কঠিন সময়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, তখন মনে হয়তো এই জীবনটা না থাকলেই ভালো হয়। আবার এমনও কখনো মনে হয় যে জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, আর কেউ যদি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সে বোকা বা হারিয়ে যাওয়া একটা মানুষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে, আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে, জয় নিশ্চিত সেখানেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাহি পাবো নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডা জারি থাকে, আর আজও চলছে সেভাবেই। আর এভাবেই আমরা কিন্তু মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমরা জীবনে হারি বা জিতি, লড়াইটা ছাড়লে চলবে না, লড়াইতে থাকতে হবে। তো আমাদের এমন কিছু কিছু মানুষ আমাদের সামনে আছেন যাদেরকে আমরা দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। সেই সব প্রবীণ মানুষদের আমরা এত কাছ থেকে দেখি এবং তাদের জীবনে একটা কঠিন লড়াই, যে জীবনটা তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে কাটিয়ে আজকে এই জায়গায়। আমার খুব মনে পড়ে যায় পাহাড়ে যখন আপনি ঘুরতে যাবেন, পাহাড়ি যে মানুষগুলো একদম নিচে, বহু নিচে গভীরে, সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে আসতে হয়, হয়তো তার বাসস্থান বা উপার্জনের জায়গা সেই ওপরের দোকানে। সেই মানুষটি ভোরবেলা থেকে তার যাত্রা শুরু করেন এবং সন্ধেবেলায় সেইখানে এসে পৌঁছন, আর তারপর পরের দিন থেকে সে তার কাজ শুরু করে, মানে দোকান যা কিছু দেওয়ার। তো বেশ কিছু জায়গা আছে পাহাড়ের কোলে যেখানে এক অদ্ভুত তাদের পরিশ্রম, সেখানে তারা কিন্তু জানেন না যে আমাকে এভাবেই হয়তো কাটিয়ে যেতে হবে বা আমার জীবনে আগামীতে কী আছে, কিন্তু তারা প্রতিদিন লড়াই করছে। তাদের সেই লড়াই দেখে আপনি সত্যিই এতটা অনুপ্রাণিত হবেন যে দেখুন, সে তার লক্ষ্যে ঠিক এগিয়ে চলেছে প্রতিদিন একইভাবে, একই পরিশ্রম। হয়তো অনেকেই করতে পারেন না, হয়তো অনেকেই আমরা হেরে যাব বা পালিয়ে যাব, কিন্তু তারা দিনের পর দিন সেই গভীর বহু বহু নিচ থেকে খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে এসে সেখানে বিক্রিবাট্টা করছেন এবং সেখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের মাধ্যমেই ব্যাপারটা, তার জীবন ধারণের পথটা এগিয়ে চলছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা লড়াই, তার মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার চলে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এর, তার মধ্যেও কিন্তু তাদের লড়াই একটুকু কমেনি। সেখানেও কিন্তু একটা হালকা ছোট্ট এই শব্দ আছে, হয়তো কিছুই নাই পাবো, কিন্তু সেই মুহূর্তে এমন একজন মানুষের দেখা সে পেলেন যার সঙ্গে গভীর এক মনের অনুভব অনুভূত হলো, সেটাও কিন্তু তার কাছে একটা পরম পাওয়া। হয়তো এই দিনের জন্যই আমার কোনো অপেক্ষা ছিল না, কিন্তু আমি হঠাৎ করে পেলাম, এটাও একটা পাওয়া, না চাইলে যেটা পাওয়া যায়। সঙ্গে থাকুন, আবার ফিরব আমাদের আজকের এই বিশেষ আড্ডা, হয়তো কিছুই নাই পাবো তবুও লড়াই চালিয়ে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। তো জীবনের একটা সময়ে হয়তো আপনি না চাইতেই অনেক কিছু পেলেন, তার যে একটা অদ্ভুত আনন্দ সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আবার ধরুন এমন একটা জিনিস আপনি পেয়ে গেলেন যেটার ফলে পরবর্তীকালে আপনার কিছু করতে ইচ্ছে করছে না, মানে ধরুন আপনি লটারিতে প্রচুর টাকা উপার্জন করেছেন, পেয়ে গেছেন ফাটকা, তারপর থেকে আর আপনার হয়তো অনেক কিছু লক্ষ্য ছিল, অনেক রকমভাবে নিজেকে মেলে ধরার অবকাশ ছিল, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আসলে কি, ওই আমার যে লক্ষ্য ছিল বা যে আশাটা আমার ছিল সেটা যেন পূরণ হয়ে গেল। সেদিন থেকেই কিন্তু আপনার ইচ্ছে শক্তিটা মরে যাবে। না, ইচ্ছে শক্তিকে কখনো মেরে ফেলবেন না, বরং তাকে দগ্ধে দগ্ধে পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সঞ্চয় করে রাখুন, এটাই কিন্তু সঠিক পথ। একবারে সব কিছু পেয়ে গেলে দেখবেন একটা বাচ্চার কাছে যদি প্রচুর খেলনা থাকে তার সেই খেলনার প্রতি আকর্ষণটা কমে যাবে, ইচ্ছেটা হারিয়ে যাবে, খেলার বাসনাটা কমে যাবে। কিন্তু সেই বাচ্চাটার কাছে যদি মাসের পর মাস, বাসের বছরের পর বছর যদি একটা খেলনার প্রতি আকর্ষণ থাকে বা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, দেখবেন সেটার প্রতি একটা অন্যরকম যত্ন থাকে। তাই কোনো কিছুই হঠাৎ করে পেয়ে যাওয়াটাই আনন্দ নেই, বরং বেশ কিছুদিন অপেক্ষার পর সেটাই যে তৃপ্তি, সেটা এই হঠাৎ প্রাপ্তিতে হয় না। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও শুনবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নেই পাবো নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে। এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4474396571 শেষ করব একটা অন্যরকম অনুগল্প দিয়ে, সনৎ বসুর লেখা মানুষ প্রকৃতি ও রাজ হাঁস। সিকিমের আড়িতার লেক, পাহাড়ে অনেক উঁচুতে নীরব সবুজের প্রতিচ্ছবি, সামনেই দাদুল ভুটিয়ার দোতলা বাড়ি, নিচে হোমস্টে। নন্দিনীকে নিয়ে সেখানেই আজ উঠেছে নিখিল। দুপুরে খাওয়া সেরে লেকে ঘুরতে এসেছে দুজনে। সূর্য মাথার উপর ম্রিয়মান, বাতাসে হিমের ছোঁয়া, লেকের জলে দুটো রাজ হাঁস মনের শোকে জল দাপাচ্ছে আর খেলছে। দূরে নৌকায় চার সওয়ারি, লেকের কিনারে রাস্তা, রাস্তা ঘিরে পাহাড়, পাহাড়ের গাছ থেকে ভেসে আসছে দাঁড় কাকের ডাক, বিষণ্নতার সঙ্গে চাপা কান্না। দুজনে হাত ধরে বেঞ্চে বসে, নিখিলের চোখ নন্দিনীর চোখে, নন্দিনীর চোখে জল। আদরের নাতিকে নিয়ে গত সপ্তাহে চলে গেছে ছেলে অনিন্দ্য, বাবা বেঁচে থাকতে ছেলের নামে বাড়ি লিখে দেয়নি বলে। নন্দিনীর কান্না থামে না, নিখিলও কি অসহায়, যাদেরকে হাসছে জীবন, পাহাড়ও বোধহয় হতবাক, আকাশ অবশ্য ভাবান্তরহীন, আর চোখে দেখে যাচ্ছে লেকের জল। রাজহাঁস দম্পতি এইমাত্র জল ছেড়ে রাস্তা পরিক্রমায় যাচ্ছে। শুনলাম হয়তো কিছুই নাই পাবো এটি সুন্দর অনুগল্প, মানুষ প্রকৃতি ও রাজহাঁস লিখেছেন সনৎ বসু। আজ এ পর্যন্তই, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। তুমি

রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি, কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানী ডট কমে, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +44750396571 আজকের মতো এখানেই টাটা। কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

গল্প বা সিনেমার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ বা পছন্দ করেন রোম্যান্টিক গল্প, কেউ আবার পছন্দ করেন কমেডি, আবার কারো পছন্দ থ্রিলার। তবে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দর্শকই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখেই পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন ছবি মুখোশে মানুষে খেলা। এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকে পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এই নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এটি একটি কর্পোরেট থ্রিলার, আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তবে এখন শুনব গান। চলুন শুনে নেওয়া যাক পরপর তিনটে গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন কর্পোরেট থ্রিলার মুখোশের মানুষে খেলা। আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই মুখোশের মানুষে খেলা ছবিটি নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবির কাহিনী জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তীকে, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবির কাহিনী জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তী।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের

0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ചെയ്യുകയേ കല. ആമുലു সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা, যা যা বে হয়া।

আবার মৌকা থাকো গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়।

বাংলানেট.কমে শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশের মানুষে খেলা নিয়ে। ছবিটির পরিচালনা করেছেন আরফিয়াস মুখোটি। এই ছবিটি একেবারে একটু অন্য ধরনের ছবি। এই ছবিতে কর্পোরেট থ্রিলারের গল্প বলা হচ্ছে, আর শুরু থেকে শেষ অবধি এই ছবিতে থাকবে একেবারে টান টান সাসপেন্স। আর এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, তিনি আবুধাবি প্রবাসী থিয়েটার এবং শর্ট ফিল্ম অভিনেতা। আর এই যে ছবিটি মুখোশে মানুষে খেলা, একটা থ্রিলিং জার্নির গল্প। আশা করছেন তারা এই কর্পোরেট থ্রিলার দেখতে দর্শকদের ভালো লাগবে। দর্শকরা অবশ্যই অপেক্ষা করে থাকবেন এই ছবির জন্য। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানব, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মানুষে মানুষে খেলা, এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ এই যে মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, আর এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি। এর আগে তার পরিচালনায় আমরা এই শহরে বলি এবং আকাশী পুলোভার ছবিগুলো দেখেছি, আর এবার তিনি নিয়ে আসছেন এই কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা ছবিটি। কলকাতা জুড়ে এই ছবির শুটিং হয়েছে, আর এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ দে, আর এই ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ, আর ছবির একটি গান গেয়েছেন অভিজিৎ বর্মন ওরফে পটা। আগামী আগস্টে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে মুক্তি পাবে এই ছবি মুখোশে মানুষে খেলা। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।
1: একটি কথা শুধু।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি, আর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। আগামী আগস্ট মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো আমাদের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোবট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোবট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

জীবন যখন ট্র্যাজিক, খুঁজতে চাইছি ম্যাজিক। আমার খুব পছন্দের এক কবির একটি কবিতার প্রথম দুটি পংক্তি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা গতকালের থেকে আজকে ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ ম্যাজিক এবং ম্যাজিশিয়ান। এই ম্যাজিক দেখতে আমরা এরকম কেউই নেই যারা ভালোবাসি না। ম্যাজিকের শো হলেই আমরা সবার সামনে ওখানে চলে যাই। তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানকে নিয়ে কিন্তু অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে, যেগুলো কি না এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh,

ম্যাজিক যে শব্দটি সেটি কোথ থেকে এসছে সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের বিবলিক্যাল রেফারেন্স নিতে হবে, সেটা হলো ম্যাজাই। অ্যাকচুয়ালি ম্যাজাই শব্দের অর্থ হলো জ্ঞানী ব্যক্তি, যে ব্যাপারটা গিফট অফ ম্যাজাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো সেই জ্ঞানী ব্যক্তি ম্যাজাই, সেখান থেকেই এসছে ম্যাজিক কথাটি, অর্থাৎ একটি বিশেষ জ্ঞান, যে জ্ঞানের সাহায্যে মানুষকে এন্টারটেন করা যায়, মানুষকে অদ্ভুতভাবে অন্য জগতে নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে ম্যাজিক শব্দের উৎপত্তি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডারা যা

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

জাগলিং ব্যাপারটা জানেন তো, মানে একই সঙ্গে তিনটে কি চারটে জিনিস ওপরে ছুঁড়ে দেওয়া, সেটাকে নিপুণ ভঙ্গিতে ক্যাচ করে আবার ছুঁড়ে দেওয়া। তো এই জাগলিংয়ের সঙ্গে কিন্তু ম্যাজিকের একটা সম্পর্ক আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিককে নিয়ে এবং ম্যাজিশিয়ানদের নিয়েও। তো যে কথা বলছিলাম যে জাগলিং যেটা আমরা দেখি, ধরুন একসঙ্গে চার পাঁচটা বলকে ওপরে ছুঁড়ে দেওয়া হলো, সেগুলোকে প্রত্যেকটাকে আবার নিপুণ কায়দায় ধরে নিপুণ দক্ষতায় আবার ছুঁড়ে দেওয়া হলো, এরকম জাগলিং আমরা কিন্তু ছোটবেলা প্রত্যেকেই ট্রাই করেছি, কেউ পেরেছি কেউ পারিনি। তো এই যে ব্যাপারটা, জাগলিং যারা করেন তাদেরকে বলা হয় জাগলার্স। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এক সময় ম্যাজিশিয়ানদেরও জাগলার্স বলা হতো। অ্যাকচুয়ালি 15th century জাগলিংকেও ধরা হতো ম্যাজিকের একটি পার্ট হিসেবে, এবং তারপর থেকেই তাদেরকে, অর্থাৎ ম্যাজিশিয়ানদের, জাগলার্স হিসেবে বলা হতে থাকে। পরবর্তীকালে 18th century ব্যাপারটা পাল্টায় এবং ম্যাজিশিয়ানরা একটি আলাদা নাম পান, সেটি হলো ম্যাজিশিয়ানস। তো রেডিও বাংলা নেট ডট কমে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com. Yeah.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এবং বিখ্যাততম ম্যাজিশিয়ান হলেন হুডিনি। কিন্তু আপনি কি জানেন যে তার নামের পেছনে একটা ইতিহাস লুকিয়ে আছে? সেই ইতিহাস প্রায় 200 বছর আগেকার। অ্যাকচুয়ালি হুডিন নামে আরও একজন ম্যাজিশিয়ান ছিলেন 18th century। তো তিনি একটি কাজ করেছিলেন, তিনি প্রথম মঞ্চে ম্যাজিক শোর একটি গ্রামার তৈরি করেন, যেই গ্রামার এখনও পর্যন্ত ফলো হয়। তো আমরা যে হুডিনিকে জানি, যে হুডিনিকে চিনি, তিনি কিন্তু সেই হুডিনের থেকেই একটি নাম ভাড়া নিয়েছিলেন, বা হুডিনের নাম অনুসারে হুডিনি নামটা নিজের নিয়েছিলেন। অ্যাকচুয়ালি হুডিনি বলে বিখ্যাত যে ম্যাজিশিয়ান, তার আসল নাম হলো এরিক। তিনি একটি আই হুডিনের সঙ্গে যুক্ত করে নিজের নামটি করে দিয়েছিলেন হুডিনি, এবং সেই হুডিনি নামেই তিনি জগৎ বিখ্যাত। তো রেডিও বাংলার .com শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রাত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রাত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে কথা হচ্ছে, অথচ আমাদের পিসি সরকারের নাম উঠবে না সেটা কিন্তু হতেই পারে না। শুরুটা হয়েছিল পিসি সরকার সিনিয়রের মাধ্যমে। তিনি একের পর এক এরকম খেলা দেখিয়ে গেছেন যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তাকে পুরো চেন অর্থাৎ শিকল দিয়ে বেঁধে তাকে বাক্সর মধ্যে বন্দি করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। তার কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আবার দেখা গেল ডাঙায়। এরকম অবিশ্বাস্য সমস্ত কাজকর্ম তিনি করে গিয়েছেন। আর তারপরে তার সুযোগ্য পুত্র পিসি সরকার জুনিয়র, যিনি কিনা তাজমহল ভ্যানিশ করে দিয়েছিলেন, একটি চলন্ত ট্রেন ভ্যানিশ করে দিয়েছিলেন, এরকম সমস্ত অবিশ্বাস্য কীর্তি কাহিনী তিনি নিজে তৈরি করে গিয়েছেন। তো আজকে ওনার জন্মদিন, অর্থাৎ পিসি সরকার জুনিয়রের জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল শুভ জন্মদিনের শুভেচ্ছা। খুব ভালো থাকুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এবং গতকালও আমাদের আড্ডাটা জারি ছিল জাদু এবং জাদুকরদের নিয়ে, অর্থাৎ ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। তো কেমন লাগলো বলুন তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে এত কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে জানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং শুরু হয়েছে কান্দুরিয়া রাতটা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি, এবং আমার সাথে সাথে অনেক ভালো ভালো গান আছে। কথা হবে, আড্ডাও হবে, কিন্তু মাঝে মাঝে গানও শোনাবো আপনাকে, তাই আড্ডায় আপনাকে থাকতেই হবে। এবং শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: হাতের মুঠো কঠিন সাঁতার,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই মন খারাপ হয় তখনই আমরা মনে হয় যে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় যাই। আবার অনেকের বাড়িতে উঠোন থাকে, যেমন আগেকার দিনে থাকতো, ভিতর বাইরে বলা হতো বা অন্দরমহল বলা হতো, তো সেই জায়গাটায়। এখন অবশ্যই মডার্ন যখন হচ্ছে তখন তার সাথে সাথে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ মডার্নাইজ করা হয়েছে, তো জায়গা কমের জন্য সেখানে থাকে না, অন্দরমহলও থাকে না এবং কারো কারো বাড়িতে উঠোনও থাকে না, কিন্তু বারান্দা থাকে। আর সেই বারান্দায় আমাদের অনেক সময় খুশির মুহূর্তও কাটে, আবার অনেক সময় মন খারাপের মুহূর্তগুলোও শেয়ার করি। আবার কখনো কখনো নিজের বারান্দাকে খুব সুন্দর করে কেউ সাজায়, আবার সেখানে বসানো হয় সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, যেমন বারান্দা বাগান বা ছাদ বাগান করা হয়। ঠিক সেই জন্যই আজকে বারান্দা নিয়ে কথা হবে রেডিও বাংলার নেটে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করি, সেই স্বপ্নের মধ্যে হয়তো পুরোটা পরিপাটি করে পূর্ণ করতে পারি না, কিন্তু যেগুলো ইচ্ছা থাকে ছোটবেলায় সেই সব কিছু কিন্তু ছোঁয়াগুলো রাখার চেষ্টা করি। ঠিক সেই রকমই যখন আপনাদের স্বপ্নের নীর হয় বা বাসা হয় বা হচ্ছে যাই হোক স্বপ্নের বাড়ি হোক, সেইখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট বারান্দা রাখার চেষ্টা করবেন। এখন অনেকাংশেই ফ্ল্যাট যেহেতু হয়, বাড়ি সবার ক্ষেত্রে হয় না, এবং সেই বাড়িতে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটাও যদি বারান্দার জন্য রাখা যায় তাহলে অবশ্যই সেখানে বারান্দা করা উচিত। তার কারণ আমার মনে হয় যে একটা কোথাও খোলা জায়গা দরকার যেখানে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করা যেতে পারে। ওই যে বললাম, যদি আপনি সেখানে ছোট ছোট গাছ রাখেন বা নিজের মতো একটা স্টাডি টেবিল, একটুখানি বুকশেলফের জায়গা রাখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কখনো কখনো নিজের মতো করে মি টাইম কাটাতে পারেন। তো সেই জন্যে বারান্দা নিয়ে অনেক কিছু বলার আছে, মনে হয় না আজকের আড্ডায় আমি বলতে পারবো পুরোটা, তাও বলার চেষ্টা করছি যদি আপনি সঙ্গে থাকেন।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বারান্দা মানে যেমন খোলা এক মুঠো হাওয়া, বারান্দা মানে যেমন নিজের সাথে কাটানোর সময়, বারান্দা মানে যখন একদম নিজের একটা জায়গা যেখানে মন খারাপগুলো উজাড় করে দেওয়া যায়, ঠিক সেই রকমই বারান্দা মানে আমার কাছে খুবই একটা ছোট্টখাট্টো নিজেদের আড্ডা। ধরুন আপনার বাড়িতে অনেক লোক এসেছে, বা পুজোর আড্ডা, বা অনেক দিন পর বন্ধুদের একটা আড্ডা, যদি আপনার ঠিক সেই রকম একটা বারান্দা থাকে যেখানে বসে আড্ডা মারা যায়, সাথে কিছুটা স্ন্যাক্স আর চায়ের কাপ থাকে, আর একটুখানি গানের আসর হলো নিজেদের মধ্যে, বা ধরুন জাস্ট চিটচ্যাট, মানে একটু টুকিটাকি কথা, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো এটার রায় একদম 100%। এবং আপনি কি মনে করেন, আপনার মত কি, সেটা অবশ্যই আপনার আমাকে আপনার কথাগুলো জানাতে হবে এবং তার জন্য আড্ডা শুনতে হবে।
1: টানছে যখন সোনালী রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানিউজ ডট কমে আজকে বারান্দা নিয়ে কথা বলছি বা উঠোন নিয়ে কথা বলছি। যেহেতু উঠোন এখন দেখা যায় না, যদি আপনার গ্রামের কোনো বাড়ি থাকে বা একটু ফাঁকা জায়গা যেখানে বাড়ির সামনে অনেকটা জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নিজের মতো করে টেবিল চেয়ার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এবং আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম ইন্টেরিয়ারের ব্যাপারে অনেক কিছু বলছিল, তো যারা বিশেষজ্ঞরা তারা বলছেন নিজের যদি ফ্ল্যাটটা একটুখানি চেঞ্জ করতে চান বা মডার্নাইজ করতে চান, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাটের পুরো ভোলটাই পাল্টে যাবে শুধুমাত্র একটা বারান্দার জন্য। সেটাকে কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবতে হবে। তার কারণ ওই যে বললাম, বদ্ধ একটা পরিবেশ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একটুখানি বারান্দার জন্য জায়গা ছাড়া প্রয়োজন। কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো জীবনের কিছু কিছু মুহূর্তে আমাদের এটাই মনে হয় আমরা হয়তো কিছুই পাবো না, কিন্তু সেই পাবনাকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াই চালিয়ে যাই। আর সেই লড়াইতে আমরা কখনো জিতি কখনো হারি, কিন্তু জীবন যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথেই ছুটে চলি। কিছু কিছু মুহূর্ত আমাদের এমন থাকে যে মুহূর্তগুলো হয়তো মনে হয় জীবনে কেন এলো, আবার কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ সেই মুহূর্তটা থাকতে পারলে আরও একটু ভালো হতো। তো জীবন তো এরকমই, সময়ের বশে আমরা সবাই আছি আবার নেই, তাই সময়কে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই সময়ই কিন্তু আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই আমাদের আজকের এই আড্ডা কিছু না পেয়েও কিন্তু কিছু পাওয়া যায়, সেটা কীভাবে? সবসময় কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোথাও না কোথাও ছাড়তে হয়, আবার কোথাও নিজেকে একটু সরিয়ে রাখতে হয়। আমাদের আড্ডা হয়তো কিছুই নাই পাবো, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। এই যে লাইনটা এই মুহূর্তে সম্পূর্ণ করলাম, এর একটাই কারণ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এই লাইনটাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হয়ে দাঁড়ায়। তো এই ট্যাগলাইনটাকে মাথায় রেখে জীবনের শেষ পর্যন্ত আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই অপেক্ষাই আমাদের কাছে পরম পাওয়ার মতো মনে হয়। জীবনের অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু পাওয়ার আশা করেন না, হয়তো ত্যাগেই তাদের শান্তি, ত্যাগেই তাদের নতুন প্রেরণা, এই ত্যাগই তাদের ভালো রাখে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কঠিন সময়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, তখন মনে হয়তো এই জীবনটা না থাকলেই ভালো হয়। আবার এমনও কখনো মনে হয় যে জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, আর কেউ যদি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সে বোকা বা হারিয়ে যাওয়া একটা মানুষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে, আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে, জয় নিশ্চিত সেখানেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাহি পাবো নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডা জারি থাকে, আর আজও চলছে সেভাবেই। আর এভাবেই আমরা কিন্তু মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমরা জীবনে হারি বা জিতি, লড়াইটা ছাড়লে চলবে না, লড়াইতে থাকতে হবে। তো আমাদের এমন কিছু কিছু মানুষ আমাদের সামনে আছেন যাদেরকে আমরা দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। সেই সব প্রবীণ মানুষদের আমরা এত কাছ থেকে দেখি এবং তাদের জীবনে একটা কঠিন লড়াই, যে জীবনটা তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে কাটিয়ে আজকে এই জায়গায়। আমার খুব মনে পড়ে যায় পাহাড়ে যখন আপনি ঘুরতে যাবেন, পাহাড়ি যে মানুষগুলো একদম নিচে, বহু নিচে গভীরে, সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে আসতে হয়, হয়তো তার বাসস্থান বা উপার্জনের জায়গা সেই ওপরের দোকানে। সেই মানুষটি ভোরবেলা থেকে তার যাত্রা শুরু করেন এবং সন্ধেবেলায় সেইখানে এসে পৌঁছন, আর তারপর পরের দিন থেকে সে তার কাজ শুরু করে, মানে দোকান যা কিছু দেওয়ার। তো বেশ কিছু জায়গা আছে পাহাড়ের কোলে যেখানে এক অদ্ভুত তাদের পরিশ্রম, সেখানে তারা কিন্তু জানেন না যে আমাকে এভাবেই হয়তো কাটিয়ে যেতে হবে বা আমার জীবনে আগামীতে কী আছে, কিন্তু তারা প্রতিদিন লড়াই করছে। তাদের সেই লড়াই দেখে আপনি সত্যিই এতটা অনুপ্রাণিত হবেন যে দেখুন সে তার লক্ষ্যে ঠিক এগিয়ে চলেছে, প্রতিদিন একইভাবে একই পরিশ্রম। হয়তো অনেকেই করতে পারেন না, হয়তো অনেকেই আমরা হেরে যাব বা পালিয়ে যাব, কিন্তু তারা দিনের পর দিন সেই গভীর বহু বহু নিচ থেকে খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে এসে সেখানে বিক্রিবাট্টা করছেন এবং সেখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের মাধ্যমেই ব্যাপারটা, তার জীবন ধারণের পথটা এগিয়ে চলছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা লড়াই, তার মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার চলে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এর, তার মধ্যেও কিন্তু তাদের লড়াই একটুকু কমেনি। সেখানেও কিন্তু একটা হালকা ছোট্টই শব্দ আছে, হয়তো কিছুই নাই পাবো, কিন্তু সেই মুহূর্তে এমন একজন মানুষের দেখা সে পেলেন যার সঙ্গে গভীর এক মনের অনুভব অনুভূত হলো, সেটাও কিন্তু তার কাছে একটা পরম পাওয়া। হয়তো এই দিনের জন্যই আমার কোনো অপেক্ষা ছিল না, কিন্তু আমি হঠাৎ করে পেলাম, এটাও একটা পাওয়া, না চাইলে যেটা পাওয়া যায়। সঙ্গে থাকুন, আবার ফিরব আমাদের আজকের এই বিশেষ আড্ডা, হয়তো কিছুই নাই পাবো তবুও লড়াই চালিয়ে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। তো জীবনের একটা সময়ে হয়তো আপনি না চাইতেই অনেক কিছু পেলেন, তার যে একটা অদ্ভুত আনন্দ সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আবার ধরুন এমন একটা জিনিস আপনি পেয়ে গেলেন যেটার ফলে পরবর্তীকালে আপনার কিছু করতে ইচ্ছে করছে না, মানে ধরুন আপনি লটারিতে প্রচুর টাকা উপার্জন করেছেন, পেয়ে গেছেন ফাটকা, তারপর থেকে আর আপনার হয়তো অনেক কিছু লক্ষ্য ছিল, অনেক রকমভাবে নিজেকে মেলে ধরার অবকাশ ছিল, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আসলে কি ওই আমার যে লক্ষ্য ছিল বা যে আশাটা আমার ছিল সেটা যেন পূরণ হয়ে গেল। সেদিন থেকেই কিন্তু আপনার ইচ্ছে শক্তিটা মরে যাবে। না, ইচ্ছে শক্তিকে কখনো মেরে ফেলবেন না, বরং তাকে দগ্ধে দগ্ধে পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সঞ্চয় করে রাখুন, এটাই কিন্তু সঠিক পথ। একবারে সব কিছু পেয়ে গেলে দেখবেন একটা বাচ্চার কাছে যদি প্রচুর খেলনা থাকে তার সেই খেলনার প্রতি আকর্ষণটা কমে যাবে, ইচ্ছেটা হারিয়ে যাবে, খেলার বাসনাটা কমে যাবে। কিন্তু সেই বাচ্চাটার কাছে যদি মাসের পর মাস, বাসের বছরের পর বছর যদি একটা খেলনার প্রতি আকর্ষণ থাকে বা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, দেখবেন সেটার প্রতি একটা অন্যরকম যত্ন থাকে। তাই কোনো কিছুই হঠাৎ করে পেয়ে যাওয়াটায় আনন্দ নেই, বরং বেশ কিছুদিন অপেক্ষার পর সেটাই যে তৃপ্তি সেটা এই হঠাৎ প্রাপ্তিতে হয় না। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবে না, আবারও শুনবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ একটা গান মোসা ফিরে সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নেই পাবো নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে। এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4474396571 2 3 শেষ করব একটা অন্যরকম অনুগল্প দিয়ে, সনৎ বসুর লেখা মানুষ প্রকৃতি ও রাজ হাঁস। সিকিমের আড়িতার লেক, পাহাড়ে অনেক উঁচুতে নীরব সবুজের প্রতিচ্ছবি, সামনেই দাদুল ভুটিয়ার দোতলা বাড়ি, নিচে হোমস্টে। নন্দিনীকে নিয়ে সেখানেই আজ উঠেছে নিখিল। দুপুরে খাওয়া সেরে লেকে ঘুরতে এসেছে দুজনে। সূর্য মাথার উপর ম্রিয়মান, বাতাসে হিমের ছোঁয়া, লেকের জলে দুটো রাজ হাঁস মনের শোকে জল দাপাচ্ছে আর খেলছে। দূরে নৌকায় চার সওয়ারি, লেকের কিনারে রাস্তা, রাস্তা ঘিরে পাহাড়, পাহাড়ের গাছ থেকে ভেসে আসছে দাঁড় কাকের ডাক, বিষণ্নতার সঙ্গে চাপা কান্না। দুজনে হাত ধরে বেঞ্চে বসে, নিখিলের চোখ নন্দিনীর চোখে, নন্দিনীর চোখে জল। আদরের নাতিকে নিয়ে গত সপ্তাহে চলে গেছে ছেলে অনিন্দ্য, বাবা বেঁচে থাকতে ছেলের নামে বাড়ি লিখে দেয়নি বলে। নন্দিনীর কান্না থামে না, নিখিলও কি অসহায়, যাদেরকে হাসছে জীবন, পাহাড়ও বোধহয় হতবাক, আকাশ অবশ্য ভাবান্তরহীন, আর চোখে দেখে যাচ্ছে লেকের জল। রাজহাঁস দম্পতি এইমাত্র জল ছেড়ে রাস্তা পরিক্রমায় যাচ্ছে। শুনলাম হয়তো কিছুই নাই পাবো, এটি বেশ সুন্দর অনুগল্প, মানুষ প্রকৃতি ও রাজহাঁস, লিখেছেন সনৎ বসু। আজ এ পর্যন্তই, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুইন, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

গল্প বা সিনেমার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ বা পছন্দ করেন রোম্যান্টিক গল্প, কেউ আবার পছন্দ করেন কমেডি, আবার কারো পছন্দ থ্রিলার। তবে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দর্শকই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখেই পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন ছবি মুখোশে মানুষে খেলা। এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এই নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এটি একটি কর্পোরেট থ্রিলার, আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তবে এখন শুনব গান। চলুন শুনে নেওয়া যাক পরপর তিনটে গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন কর্পোরেট থ্রিলার মুখোশের মানুষে খেলা। আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই মুখোশের মানুষে খেলা ছবিটি নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবির কাহিনী জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তীকে। তিনি একটি হত্যার ষড়যন্ত্র চালনা করেন, কিন্তু সেই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজের জীবনের অন্ধকার রহস্যের মুখোমুখি দাঁড়াতে হয় তাকে। এই ছবিতে প্রিয়াঙ্কা সরকার একজন কর্পোরেট অ্যাসোসিয়েট নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন, আর সুব্রত দত্তকে দেখা যাবে তদন্তকারী গোয়েন্দা মানিক সেনের ভূমিকায়। এই ছবির কাহিনী নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথা ক কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গিরস্তির খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

কেন, বই কেন? আমুলো, সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

কাজলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলে আমি তাই বলে পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়।

বাংলানেট.কমে শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। ছবিটির পরিচালনা করেছেন আরফিয়াস মুখোটি। এই ছবিটি একেবারে একটু অন্য ধরনের ছবি। এই ছবিতে কর্পোরেট থ্রিলারের গল্প বলা হচ্ছে, আর শুরু থেকে শেষ অবধি এই ছবিতে থাকবে একেবারে টান টান সাসপেন্স। আর এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, তিনি আবুধাবি প্রবাসী থিয়েটার এবং শর্ট ফিল্ম অভিনেতা। আর এই যে ছবিটি মুখোশে মানুষে খেলা, একটা থ্রিলিং জার্নির গল্প। আশা করছেন তারা এই কর্পোরেট থ্রিলার দেখতে দর্শকদের ভালো লাগবে। দর্শকরা অবশ্যই অপেক্ষা করে থাকবেন এই ছবির জন্য। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানব, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মানুষে মানুষে খেলা, এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ এই যে মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, আর এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি। এর আগে তার পরিচালনায় আমরা এই শহরে বলি এবং আকাশী পুলোভার ছবিগুলো দেখেছি, আর এবার তিনি নিয়ে আসছেন এই কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা ছবিটি। কলকাতা জুড়ে এই ছবির শুটিং হয়েছে, আর এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ দে, আর এই ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ, আর ছবির একটি গান গেয়েছেন অভিজিৎ বর্মন ওরফে পটা। আগামী আগস্টে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে মুক্তি পাবে এই ছবি মুখোশে মানুষে খেলা। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।
1: একটি কথা শুধু।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

পর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি, আর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। আগামী আগস্ট মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো আমাদের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।